0: বিশ্বাস গোর্খা রেডিও।
1: কুনৈ ভোজকো নিমিত্তলাই ব্যবস্থা গর্নুভয়ো কেহি ছাইন, কুনৈ বিবাহ বর্তমানকো নিমিত্তলাই বিরসেনুভয়ো, অলিঅলি অপ্ঠ্যারো লাগি হোলা তর পনি ঠিকই ছ। অনি সার্ভিকাল স্ক্রিনিংকো নিমিত্তলাই চাই কে ইউ নিমিত্তলাই ব্যবস্থা গর্নে ওয়া বিরসেনে খতরা মোল্ন সক্নুহুন্ছ তপাই। দি এনএচএস সার্ভিকাল স্ক্রিনিং প্রোগ্রাম সন 1988 শুরু ভয়েকো থিও র এসলে বর্ষেনি 5000 ভন্দা ধেরেকো জান জোগাউনে গরেকো ছ। তর এসলে তব মাত্র জান জোগাউন সক্ছ জব মহিলাহরুলে আফনো স্ক্রিনিং গরাউছন। তপাইলে পনি আফনো সার্ভিকাল স্ক্রিনিংকো নিমিত্তলাই ব্যবস্থা নগর্নু হোলা। যদি তপাইলে আফনো পছিলো স্ক্রিনিং ছুটাউনু ভয়েকো ছ ভনে আজই এসকা লাগি অ্যাপয়েন্টমেন্ট মিলাই হালনুস। এস সম্বন্ধিত বিস্তৃত জানকারীকো লাগি আফনো জিপি প্র্যাকটিসমা সম্পর্ক গরি হালনুস ওয়া nhs.uk মা গয়ের সার্ভিকাল স্ক্রিনিংকো খোঁজি পনি
0: গর্নুস। গোর্খা রেডিও।